ফোন করকে সাদে অঙ্কন একদমই ধীরে ধীরে ধন্যবাদ দেন এই দুপারিক সময় হে অলসি সময় হে কুশ সম রমাইল করকে কার্যক্রম চাই শুনকে সাথ দিলে আপনার ধন্যবাদ দেটি টেকনোমেট কে সাথে ভাই দীপেন্দ্র ভট্টরায় অস্তকে চাই বাবু রত্নপুর মুখার্জী হে ধীরে ধীরে ধন্যবাদ দেটি অন্তিম একটা রমাইল গীত ছোড়তি আর কার্যক্রমে ভেটনা বাজা করতে মাই মিশন আগে চাহাম রাম রাম জয়দেব জয় গুরু বাবা শুভ দিন আপনার শুভার হে রেডিও টিকাপুর এফ এম শুনতে করবি।

ধন পুত্র সুত ধারা দুই দিন গো মেলা, ধন পুত্র সুত ধারা দুই দিন গো মেলা, আখিরিমা পর্ণ পর্লাই।